हवा बन के जो तू आए तुझे खुशबू बना दूंगा। इट्स द वॉइस ऑफ हितेश मोरक साम मित अरमान मलिक एट द फिल्म ये साली आशिकी एट इट यार 2019। I hope you enjoy the Ghana on Ujala Radio. Ik hoop dat je lekker aan het genieten bent. Ik zeg ik mooi mooi Ghana, groepsoerit Ghana, feel good Ghana. En tussendoor natuurlijk ook een beetje love Ghana. Zo doen we dat bij de one and only Ujala Radio.

0: ढेर जने जो मानता सौर में कमा है कमती मानता सौर से का आनंद
1: नो आज से ना ही प्रॉब्लम हुआ चलो Dus mantelzorgers, als je ze niet op tijd ontlast of helpt of whatever, en daar geen oog voor hebt, ja, die kunnen wel overbelast raken hoor.
0: Ja.
1: Want je hebt je eigen werk vaak ook nog. Je bent je eigen dingen nog aan het doen. Apen gherdwaar jonba, parwaar, gezin jonba, ja, sorry. En daarnaast heb je nog de zorgen over misschien een ouder of zo van jou.
0: Hmm.
1: Dus dat, wanneer ga je zelf uitrusten dan?
0: Yeah.
1: Dan ben je zo in de weer, dan ben je zo bezig dat je jezelf soms vergeet. En dat is het gevaar bij mantelzorgers. Ze zijn zo bezig. En zo'n apa, mijn babke, kijk, zit zo tjorje. Dat is vaak het ding. Als ze op jou rekenen, of toe leed jij haar roos, ga ik bijvoorbeeld. Ik zeg maar wat hoor. Of je gaat een uurtje met ze zitten elke dag. Dat is dat probleem. Je voelt je verplicht.
0: Ja, daar zeg je wat. Maar ढेर जने करे हैं ढेर जने ना करे हैं माया या नया ओके
1: सुन हमें हमें हमें एको बात याद हुई है
0: एको बात याद हुई है
1: दोस्त आदमी लोगों के ढेर पैसा ढेर लड़कन रहे सोचो पैसा हम मुड़िया हमें पैसा कैसे आई यार हम बदल के लिए लड़का लोग
0: सही के तू रोज खानी चल है तो खानी पैसा सोचे है मोही खाद मुड़िया में आएगा पैसा
1: हम ना नितो से बस आ जाता हमारे मुड़िया का है आ जाएगा चिजुआ तो पैसा वाला आदमी बात है वही से तो तोरे की तासी ऐसे है
0: यार इसने है क्या इसने
1: हम सुन ली फोर दैट वो दाना तू खान है नर केंद्र तू हम सुन ली तू अपने इंस्टाग्राम कर ले इंडिया में ना
0: आया तो हम प्रोफाइल हुआ इंडियन कर ली
1: मैं एक हैप ये प्रोफाइल गसिन मैं नो फॉल्स प्रोफाइल है ना
0: या हम बोली कि हम इंडिया मान माटी
1: ना तू लिख ले तो इनकम में 175,000 पर यार यूरो ये वाला बेचोर
0: एंड और इंडिया मान तो अनस डायरेक्ट फिल्टर हम कम के नहीं दोरे बोली इंडिया मान ना यार
1: दैट मैं यू वेल ऊपर सा हो जी ये तू तू बोली है तू बिहार के बात है तू पास हो जी
0: डायरेक्ट
1: नहीं मैं एक्सी दैट यू फॉल्स हैव बीन फिल्ड
0: हां तो नहीं चाहे कुछ करे के तो या बिल
1: दिस वन वी गुड दैट नहीं अंदर है Wanneer kom je erachter, hè, Lloyd?
0: Dat
1: kwaad al geschiet is, dat die man hier gewoon voor de gek heeft gehouden.
0: Ah, toch? Dan kom je pas achter. Hij is net je wel hoog, weet je, Gabi.
1: Eigenlijk zou hij deze bank controleren krijgen.
0: Ja,
1: hypotheek leggen.
0: Ja.
1: Eigenlijk moet je salaris erop controleren.
0: Eigenlijk moet je dat ook doen. Maar ga dan eventjes wel naar Uchi, wel naar Hotwee, maar in India. Maar ik denk het niet.
1: Eigenlijk hoop ik dat je aanstelling
0: doet.
1: Eigenlijk wel.
0: Ja, toch? Je moet een instantie
1: hebben. Misschien heb je één maand. Misschien heb je één maand toevallig heel veel geld verdiend.
0: Ja.
1: En toen je je bole van zo'n namar inkomen naar Barkaba. En dat meisje trapt erin.
0: Ja.
1: Ik klaar.
0: Klaar. Doen.
1: Dus je moet een onderzoeksbureau
0: We moeten een instantie oprichten die controle erover houdt. Hè?
1: Ja, onafhankelijk instantie.
0: Absoluut.
1: Wij moeten dat gaan doen. Ah, ja. Larkan. Dus de heer Mieke. Meestal Mieke heel larkan toch?
0: Ha.
1: Ego, duigo, tien, ja. Chargo. Oké, als je maar één kind hebt, dan is dat je lievelingskind.
0: Ha.
1: Dan heb je geen keus toch?
0: Klopt.
1: Toos op aandacht, paiga, sapaiga. Barka verwachting toch, erhiga, kieler qua maar. Je barka hoiga, boy. Hè? Je hebt verwachtingen toch? Van je kind. Maar mensen met meerdere kinderen.
0: Ja.
1: Weet je dat ze vaak wel een lievelingskind hebben?
0: Ja.
1: Na bole is ze man, die ouders. Maar vaak hebben ze wel een lievelingskind.
0: Jawel.
1: Blijkt het onderzoek hebben? Ja,
0: nou ja,
1: dan moet je
0: nou ja, zo net, toen kan ook veel onderzoekers hebben ze niet poets.
1: Toen ja, nee, tjidwa.
0: Maar het is ook zo.
1: Ik weet, ja, eigenlijk is het niet leuk om dat te zeggen... Zeker niet aan je andere kinderen, toch?
0: Nee, als natuurlijk niet. Maar
1: lieveling Haiga Uwali. Of allemaal lievelingen Iwali.
0: Maar die kinderen weten ook van elkaar. Van Suna, i larkwa, papa, mama ke lieveling Haiga. Of mama ke lieveling of papa.
1: Oogappeltje.
0: Ja, ze weten dat. Dus je hoeft ze ook niet te vertellen, toch?
1: Dus de vraag is of dat echt zo is, Sunewalo?
0: In Maaiveld onderzoek, ja.
1: In Maaiveld onderzoek, ja. Is dat zo? Kisap lerkantor gaat braberen of zeg je dat alleen maar? Of tot deel mee ego gaat hij toch een voorkeur hebben?
0: Ik denk het laatste, Anand.
1: Is een moeilijke vraag dit hoor.
0: Is een moeilijke vraag.